শ্রোতা বন্ধু, এথর সংক্ষেপে কিছু সূচনা আপনার অঞ্চলর। গত 13 তারিখ বুধবার লা জলক্রীড়া একাদশী, এথির শ্রীমন্দিরের শ্রীজীউ মানকর জলক্রীড়া নীতি করা যাই। মহাপ্রভু জাতভোগ সরিবা পরে মদনমোহন ও শ্রীদেবী আজ্ঞামাল পাই। এরপরে শ্রীদেবী বটমূলে পালিঙ্কিরে বিজে করা যাই। পালিঙ্কিকু বিমান বড়ু সেবক মানে বিমলা মন্দির সম্মুখে থিবা জলক্রীড়া মণ্ডপকু নেইতিলে। অন্যপটে মহাজন সেবক মানে মদনমোহন এবং শ্রীদেবী জলক্রীড়া মণ্ডপকু বিজে করাই। জলক্রীড়া নীতি সময় শ্রীজীউ নিকটরে পঞ্চ উপচার বিধি শীতল ভোগ মণোহি তথা বন্দাপনা করা যাই। এরপরে বিগ্রহ মানুষ জলকুণ্ডর বাহার করা যাওয়া পরে বেশ করা যাই। এই সমস্ত নীতি সারি মদনমোহন এবং শ্রীদেবী পালিঙ্কিরে প্রত্যাবর্তন করে শ্রীদেবী রত্ন সিংহাসনকু এবং মদনমোহন দক্ষিণ ঘরকু বিজে করেছিলে। জননী জন্মভূমিশ্চ সুরকাদপি গরিয়সি, মা হেউছি অতুলনীয়। পুরীর স্থানীয় ইউথ হোস্টেল সম্মিলনী কক্ষরে স্নেহলতা শরত রাউতরায় মেমোরিয়াল ট্রষ্ট আনুকূল্যে বিশ্ব মাতৃদিবস পালিত হয়ে যাই। ট্রষ্টর অধ্যক্ষ ললাটেন্দু মিশ্র অধ্যক্ষতার অনুষ্ঠিত কার্যক্রমে বরিষ্ঠ সেবায়ত মধুসূদন সিংহারী মুখ্য অতিথি তথা বিশিষ্ট অতিথি ভাবে প্রাক্তন সিবিআই আইন পরামর্শদাতা রাজশ্রী মহাপাত্র যোগদান করে। অতিথি মানে প্রকাশ করে যে মা শব্দর ব্যাখ্যা করা অসম্ভব। মা পণতরে থরে পোছি হয়ে গেলে সবু দুঃখ পাশুরি হয়ে যায়। তার লালন পাড়নরে থাকে অনাবিল স্নেহ। মা শব্দরে অছি সংসারর সবু সুখ আউ শান্তি।

শ্রোতাবন্ধু, আমার এই পুরী পরিক্রমা কার্যক্রমে আপনার অঞ্চলের করা যাওতিবা আনুষ্ঠানিক কার্যক্রম মানকর সূচনা মধ্যে আপন মানে আমাকে দেই পারিবে। সেথিপাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর হেউছি 9437037892। নম্বরটি আউথরে কই রাখুছু 9437037892। তবে পুরী পরিক্রমা কার্যক্রম আজিপাই এতিকি। জয় জগন্নাথ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: অঞ্জলিরে শিল্পী করুণাকর সেঠী পরবর্তী ভজন গাইছেন বীরকিশোর নায়কঙ্কর রচনারু।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সেসর শিল্পী করুণাকর সেঠী গাইছেন বীরকিশোর নায়কঙ্কর চেনারু।

0: বৈধিক সেবা প্রাধিকরণ অধিনিয়ম 1987 ধারা 12 অনুসারে যোগ্য নাগরিক নিঃশুল্ক ন্যায়িক সহায়তা ন্যায়বন্ধু মোবাইল আপ এবং www.probono-toj.in রু প্রাপ্ত করি পারিবে।
1: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব, সো ইজি
2: হসিলা। অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি, আরবিআই কহে
3: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
4: আপনার শুনুছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রর আমার কার্যক্রম। শ্রোতা বন্ধু, আপনার আমার আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে ভারতের যেকোন স্থানের শুনেপারে। বর্তমান প্রচার করুছ সূচনা ও মনোরঞ্জনর কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি। এস আম কার্যক্রম পরিসরর আপনার স্বাগত জনাওছি মু জয়শ্রী মুদ্রা। শ্রোতা বন্ধু, সকাল সকাল আসন্তু না টিকি আজি দিনর পঞ্জিকা বিষয়ে জানিবা। হ্যাঁ, আজি হচ্ছে শুক্রবার 1948 শতাব্দ রাষ্ট্রীয় বৈশাখ 25 দিন জ্যৈষ্ঠ মাস চতুর্দশী তিথি বৃষ সংক্রান্তি অশ্বিনী নক্ষত্র ও ইংরাজী 2026 মশিয়া মে মাস 15 তারিখ। তবে শ্রোতা বন্ধু, এ তো গলা আজি দিনর পঞ্জিকার 12 তিথি মাস বর্ষ রাশি নক্ষত্র কথা। এথর আসন্তু আরম্ভ করিবা শ্রীক্ষেত্র সুরভি ওড়িয়া কথাচিত্রর গীতরু।

শ্রোতা বন্ধু, আমি কথা হচ্ছে আন্তর্জাতীয় পরিবার দিবস সম্পর্কে। এই চিহ্নটি সহিত চলিত বর্ষ পালন করা যাওতিবা আন্তর্জাতীয় পরিবার দিবসর বিষয়বস্তুটি রয়েছে পরিবার অসমানতা এবং শিশু কল্যাণ। আমাকে মনে পকাই দিয়ে যে শিশুক উজ্জ্বল ভবিষ্যৎ পাই পরিবার মধ্যে থাকা সবু প্রকারর অসমানতাকে দূর করা নিহাত জরুরি। এ কেবল গোটিয়ে দিন নুহে, বরং নিজ আপনার লোকক মূল্যক বুঝবার গোটিয়ে সুযোগ মধ্যে। ত্যাগ স্নেহ মমতা ডোরি মজবুত থাকে নিরন্তর আম পরিবার, থাকে কেবল মিঠা মিঠা আপনার সম্পর্ক। সেই আপনার সম্পর্ক ভিতরে থাকে কেবল ভালো পাইবা আর বিশ্বাস, যেটি থাকে কেবল হস খুশি ও আনন্দ। এই পরিবার রজুরে আমি সমস্তে বন্ধা।

শ্রোতা বন্ধু, সম্পর্ক মজবুত করা বিশ্বাস জীবনের সবুঠার গুরুত্বপূর্ণ, কারণ যদি কৌশি জিনিস উপরে থরে বিশ্বাস আসি থাকে এ শেষ পর্যন্ত রয়েছে, তাহলে এই সুন্দর সম্পর্ককে সবুলে বিশ্বাসের সহিত অতুট রাখবাক চেষ্টা করতু। এস আপনার হেলদি রুহতু, সেফ রুহতু, এনজয় করতু প্রতিটি মুহূর্তক। এই গীতটি সহ শ্রীক্ষেত্র সুরভী কার্যক্রম জয়শ্রী মুদ্রা আজ বিদায় দিও। নমস্কার।

শ্রোতা বন্ধু আপন মানে এত যে শুনে কার্যক্রম রিলি করে প্রচার কল আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র আপন মানে কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 এফএম মাধ্যমে বর্তমান প্রচার করছু এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম।

0: শ্রোতা বন্ধু, আন্তর্জাতীয় পরিবার দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ হেউচি পরিবারের গুরুত্ব এবং সমাজের এর ভূমিকাকে সম্মান জনাইবা পাই পালন করা যাওতিবা এক বিশেষ দিবস। এহা প্রত্যেক বর্ষ মে মাস 15 তারিখে সারা বিশ্বরে পালন করা যায়।
1: আচ্ছা সিপ্রা, তুমি কহিল সমাজ কেমিতি তৈরি হুয়ে?
0: এই দেশমানকু নেই তৈরি হুয়ে।
1: আচ্ছা, দেশ কেমিতি তৈরি হুয়ে?
0: কেতে গুড়িয়ে রাজ্যর সমাহারে দেশর তৈরি হুয়ে।
1: আও রাজ্য কেমিতি তৈরি হুয়ে?
0: এই ছোট ছোট জিল্লাকু নেইকি।
1: ঠিক উত্তর। আও জিল্লা?
0: জিল্লা পরা শহরকু নেইকি তৈরি।
1: আও শহর?
0: ছোট ছোট গাঁকু নেইকি।
1: আও গাঁ?
0: ছোট ছোট পরিবারকু নেইকি।
1: তাহলে তোমাকে জানা আছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, পরিবার হেউচি সমাজের মূল একক বা মূল দুয়া। এই দিবসটি পরিবার মধ্যে থিবা সম্পর্ককু সুদৃঢ় করিবা এবং পরিবার উপরে পড়ুথিবা সামাজিক, অর্থনৈতিক এবং জনসংখ্যাগত প্রভাব বিষয়ে সচেতনতা সৃষ্টি করিবা পাই উদ্দিষ্ট। এহা আমাকে মনে পকাই দিয়ে যে এক সুস্থ পরিবার হি এক সুস্থ সমাজ গঠন করিবার মূল দুয়া।

0: যুববন্ধু, মে মাস 15 তারিখে আন্তর্জাতীয় পরিবার দিবস পালন করা যায়। চলিত বর্ষ এর মুখ্য বিষয়বস্তু রয়েছে ফ্যামিলিজ ইনইকুয়ালিটিজ আন্ড চাইল্ড ওয়েলবিং, মানে পরিবার অসমানতা এবং শিশু কল্যাণ। আম সমাজের বড়ুতিবা সামাজিক ও আর্থিক অসমানতা কিপরি গোটিয়ে পরিবার এবং শিশুর ভবিষ্যৎ উপরে খারাপ প্রভাব পকাউচি সেই বিষয়ে সচেতনতা সৃষ্টি করা আজির দিবসর মূল লক্ষ্য।
1: তবে শ্রোতা বন্ধু, আমি তো আন্তর্জাতীয় পরিবার দিবস উপরে বহুত কিছু কথা হলি, তবে এই দিনকে নিয়ে কোণ রয়েছে আমার শ্রোতাঙ্কর মতামত, চলতো তাঙ্কর বুঝি নেবা। নমস্কার, স্বাগত করুছি আপনার যুববাণী কার্যক্রমকু।
2: নমস্কার,
1: প্রথমে মু চাহিবি কি আপন নিজ পরিচয় আমার শ্রোতা বন্ধুকু দবা পাই।
2: ধন্যবাদ, মু গঙ্গাধর মিশ্র, পুরীরে মোর ঘর, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় শ্রী সদাশিব পরিসর পুরীরে মু কার্য করুছি।
1: যেমতি কি আপনা জানিথিবে কি প্রত্যেক বর্ষ মে 15 তারিখকু আমি পালন করি থাও ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ বা আন্তর্জাতীয় পরিবার দিবস। তবে সেই বিষয়ে আপনার কোন কহবাকে চাইবে আমার শ্রোতা বন্ধুকু?
2: জাতিসংঘের 1994 রু প্রায়তঃ এটা পালন করা হচ্ছে। পরিবারর সমস্যা, পরিবারর সামাজিক সুরক্ষা ইত্যাদিরে সচেতন সৃষ্টি করিবা হচ্ছে আর মূল লক্ষ্য।
1: আপনার পরিবারে কে কে অছন্তি?
2: মো পরিবারে মু, মো স্ত্রী আর মোর গোটিয়ে ঝিও সহিত বসবাস করুথিলে মধ্যে মোর বড় ভাই, বড় ভাউজ, ঝিয়ারি পুতুরা, ভৌণী, ভিণেই ও ভণজা ভাণজীঙ্কর সহিত মধ্যে আমি রহুছু। একেকি পরিবার কহিলে মধ্যে অত্যুক্তি হব না, কিন্তু যৌথ পরিবারকু মধ্যে আমি আপনাইকরি বর্তমানে রহুছু।
1: যেমিতি কি আপনা দেখিথিবে কি পুরোনা কালর পরিবার এবং বর্তমানে যে পরিবার নুয়া নুয়া তৈরি হচ্ছে তা ভিতরে অনেক গুড়ি তফাত আমি দেখিয়াকু পাউছে, তো সেই বিষয়ে আপনার মতামত কোন?
2: দেখুন, পূর্ব পরিবারে গোটে একীকরণ থিলা, সেতরে সমস্তঙ্কর পরস্পর প্রতি আদর স্নেহ সৌহার্দ্যপূর্ণ বাতাবরণ থিলা। বর্তমানে যদ্যপি সেতক সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে বলে মু কহিবি নাহিঁ, কিন্তু মাত্রাধিক সেসবুর অনুপস্থিত দেখিয়াকু মিলে। বর্তমান আউ সে সময়র পরিবার ভিতরে প্রায়তঃ এই গোটে মুখ্য প্রভেদ দেখিয়াকু মিলুছি বলে কহিলে অত্যুক্তি হব নাহিঁ।
1: বর্তমান সময়ের আপনার দেখুথিবে কি এবে জয়েন্ট ফ্যামিলি অপেক্ষা লোক মানে একাকি পরিবার কো অধিক পছন্দ করুচন্তি, তো সে বিষয়ে আপনার কোন কহিবাকু চাহিবে?
2: পছন্দ করুচন্তি নহ, পছন্দ করিবা পেঙ্কা বাধ্য হউচন্তি বলি কহিলে মধ্যে চলিব। তোমানে সময় এমিতি পরিবর্তিত হই সারিছি যাহা দ্বারা সমস্ত লোক যৌথ পরিবারর দূরে যাই একাকি পরিবাররে রহিবা পেঙ্কা পছন্দ করুচন্তি বা রহুচন্তি।
1: আজ্ঞা, গোটে পরিবারে যে মানে বয়স্ক সদস্য থাকে সেমানকর ভূমিকা কোন রহিথাই?
2: গোটে পরিবারকু গোটে উচিত মার্গরে গতিশীল করাইবা, গোটে পরিবারর উদ্দেশ্যকু পূর্তি করাইবা, পরিবারর সমস্ত সদস্যঙ্কর সুরক্ষা পরিচালনা করিবা হচ্ছে সেমানকর দায়িত্ব। পরিবারর থিবা সমস্ত বয়স্ক ব্যক্তিমানে পরিবারর মুখ্য কহিলে অত্যুক্তি হব নাহিঁ। কো প্রকারর স্নেহ মমতা পাইবা দরকার, এ সবুর সমস্ত দায়িত্ব পরিবারর মুখ্যমানকর থাকে, তো তাঙ্ক বিনা গোটে পরিবার আগুক যা অসম্ভব।
1: আপনার দেখিথিবে কি বর্তমান যে আমার যুবপিঢ়ি রহুচন্তি তাঙ্কর তাঙ্ক পরিবারে থিবা বয়স্ক সদস্য মানঙ্ক সহিত চিন্তাধারা জমারু বি মিশুনি।
2: আজ্ঞা,
1: তেবে সেইটা কিপরি ভাবে গোটে পরিবারকু প্রভাবিত করি পারিব?
2: প্রভাবিত তো বহুত করুচি, বহুত জায়গায় দেখা হচ্ছে, প্রায়তঃ দেখা যাচ্ছে যে বয়স্ক লোক আর যুবপিঢ়ি ভিতরে সেমানকর সমানতা দেখিবাকু মিলু নাহি। সেমানকর বিচার আর চিন্তাধারা, যুবপিঢ়ি বিচার আর চিন্তাধারা ভিতরে আকাশ আর পাতাল পার্থক্য দেখিবাকু মিলুছি। কারণ সেমানে সে সময়রে যে প্রকারর চলনিরে চলুথিলে বা তাঙ্কর সমাজকু গড়িবারে পিলামানকু গড়িবারে যে প্রকার চিন্তা অছি, বর্তমানে এআই যুগরে যে মানে যুবপিঢ়ি রহুচন্তি যেতিকি ব্যবধানরে গতি করিবা কথা তাঠু বহু মাত্রারে এমানে আগুকু যিবা পেঙ্কা বহুত কম সময়রে বিচার করুথিবারু।

0: যুববন্ধু, আজির প্রতিযোগিতামূলক দুনিয়ার পিলা এবং যুবপিঢ়ীঙ্ মধ্যে স্ট্রেস বা ডিপ্রেসন এবং আনজাইটি ভলি অনেক সমস্যা বড়িবারে লাগিছে। এপরি পরিস্থিতিরে পরিবার সবুঠারু বড় সমর্থন ও চিকিৎসা কেন্দ্র ভাবে পালটিছে। জনে শিশু কিংবা যুবক যেতেবেলে মানসিক অশান্তিরে থাই, সে চাহেন এপরি জনে ব্যক্তি যে তাকু বিনা কোনসি বিচাররে শুনিপারিব। পরিবার হি সেই সুরক্ষিত স্থান যেউঠারে কি সে নিজর মনর প্রত্যেকটি কথা খোলি কহিপারে। যেতেবেলে পিলামানে জানন্তি যে সেমানক পছরে সেমানকর বাপা মা কিংবা পরিবার ছিড়া হইছন্তি, ঠিক সেতিকি বেলে সেমানকর অন্তর্নিহিত আত্মবিশ্বাস ধীরে ধীরে বড়িবারে লাগে।
1: হ্যাঁ সিপ্রা, তুমি ঠিক কথা কইল। অনেক সময়রে পিলামানে কেবল মনর ভার হালুকা করিবা পাই চাহান্তি। পরিবারর সদস্য মানে যদি পিলাঙ্ক সহ বন্ধু বলি মিশন্তি, তেবে পিলামানে নিজর ভয় কিংবা চিন্তা বিষয়রে জনাই থান্তি। এই কথাবার্তা দ্বারা মানসিক চাপ ধীরে ধীরে কমাইবাকু লাগে। অধিকাংশ সময়ের তো পরীক্ষা ফল কিংবা ক্যারিয়ার কু নেই যুববেলি চিন্তারে রহন্তি। যদি পরিবার সেমানকু বুঝায় যে সফলতা বা বিফলতা যাহা হউ না কাহিকি আমি তো সহিত ছিড়া হইছু, তেবে এই কথা দ্বিপদ সেমানক মানসিক চাপকু কমাই দিয়ে। পরিবারর সেই নিঃস্বার্থপর ভাল পাইবা মানসিক রোগ পাই গোটে ঔষধ ভলি কাম করে।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, মানসিক স্বাস্থ্য পাই শারীরিক স্বাস্থ্য মধ্যে নিহাতি জরুরি। পরিবার মধ্যে একাঠি খাইবা, একাঠি বুলিবাকু যিবা কিংবা খেলকুদ করিবা দ্বারা শরীরে হ্যাপি হরমোন বৃদ্ধি পাইথায়। এহা মনকু প্রফুল্ল রখে এবং চিন্তা বা আনজাইটি সম্পূর্ণ রূপে দূর করিবারে বিশেষ ভাবে সাহায্য করে।
1: শ্রোতা বন্ধু, আপনি কোয়ালিটি টাইম বিষয়ে তো শুনেছিবে, এহা কেবল গোটে শব্দ নহে, এহার গোটে বিশেষ মহত্ব মধ্যে রহিছে। আজির ডিজিটাল যুগরে সমস্ত মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ারে ব্যস্ত, কিন্তু পরিবার সহ সময় বিতাইবা দ্বারা পিলামানে একুটিয়া অনুভব করন্তি নাহিঁ। একুটিয়াপণ বা লোনলিনেস হি অবসাদর মুখ্য কারণ হইথায়। পরিবার সহ হসখুশিরে সময় কাটিলে মন ভাল রহে। পিলাটিয়ে কাহিঁকি কম কথা কহুছি কিংবা অধিক চিন্তারে রহুছি কি নাহিঁ তাহা পরিবারর সদস্য মানে সবুঠারু আগে জানিপারন্তি। ঠিক সময়রে পিলাঙ্ক মনর স্থিতি বুঝি যদি পরিবার সাহায্যর হাত বড়ায়, তেবে সেমানে অবসাদর এই গভীর গাতরু নিজর পিলাকু রক্ষা করিপারিবে।
0: শ্রোতা বন্ধু, আপন মানে জানন্তি কি পরিবার হেউচি এক মজবুত বন্ধ পরি, যাহা বাহার দুনিয়ার মানসিক চাপর লহরীকু পিলাঙ্ক পাখকু আসিবাকু দিয়ে নাহি। যেউং ঘরে পরিবারর সদস্যঙ্ক মধ্যরে ভল বুঝামণা থাই, সেঠারে হি পিলামানে মানসিক স্তররে অধিক শক্তিশালী হুয়ন্তি। পরিবারর সামান্য সহযোগ এবং সময় জনে যুবকর জীবনকু বঞ্চাই দেইপারে। তেবে শ্রোতা বন্ধু, কথাবার্তারু টিকে বিরতি নেই চালন্ত শুনিনেবা হে বেবি চলচ্চিত্রর এই সুন্দর গীতটি।

0: শ্রোতা বন্ধু, এতে সারা কথাবার্তা মধ্যে অসামানত্ব সত্ত্বে এক সুস্থ পরিবার শিশু পাই সবুঠারো বড় সুরক্ষা কবচ পরিবার বন্ধন কু দৃঢ় করিবা পাই কিছি পদক্ষেপ মধ্য নেই পারিবা, যেপরিকি পরিবার সদস্য মানে পরস্পর সহ কথাবার্তা হেবা এবং পিলাঙ্ক সহ অত্যধিক সময় কাটিবা নিহাতি জরুরি।
1: হ্যাঁ সিপ্রা, পিলাটিয়ে যেতেবেলে ঘরু ভল পাইবা এবং সম্মান পায়, সে বাহার দুনিয়ার সমস্যা কু সামনা করিবা পাই সাহস পায়। বিপদ সময়ে পরিবার এক হয়ে রহিবা দ্বারা অসমানতার বোঝ কম জনা পড়ে। অসহায় পরিবার গুড়ি কু সাহায্য করিবা পাই সমাজ এবং সরকারঙ্কর বড় ভূমিকা মধ্যে রহিছি। প্রত্যেক শিশু কু সমান শিক্ষা ও স্বাস্থ্য সেবা মিলিবা উচিত। গরিব পরিবার পাই সরকারি যোজনা গুড়িকর সঠিক পৌঁছ মধ্যে জরুরি। আম আখপাখরে থিবা অসহায় পরিবার গুড়িঙ্কু সাহায্য করিবা আমার নৈতিক কর্তব্য।
0: শ্রোতা বন্ধু, এবে তো আপন মানে নিশ্চয় ভাবে বুঝি পারুথিবে যে পরিবার হেউচি সমাজের এক মূলদুয়া। যদি আমি অসমানতা দূর করি শিশু মানুষ এক সুরক্ষিত ও সুস্থ পরিবেশ দেই পারিবা, তেবে এক সুন্দর ভবিষ্যৎ গড়ি হব। এই পরিবার দিবসরে আসন্তু শপথ নেবা যে কোনসি বি শিশু যেপরি অসমানতা যোগু পছরে রহি না যাই সেথিপ্রতি ধ্যান দেবা।
1: কহিবাকু গলে শ্রোতা বন্ধু, পরিবার হেউচি এক মজবুত গছ পরি যাহার চির পরম্পরা সহ জড়িত এবং শাখা গুড়িক ভবিষ্যৎ আড়ক পড়ি থাকে। যদি পরিবার সুস্থ এবং একজুট হয়ে রহে তেবে সমাজ এবং দেশ প্রগতি পথরে আগেই পারিব। তেণু পরিবার বন্ধনক মজবুত রাখিবা প্রত্যেকটি ব্যক্তিঙ্কর মুখ্য কর্তব্য।
0: শ্রোতা বন্ধু, সময় তো হেলানি আজির কার্যক্রমকু এইটি সমাপ্ত করিবাকু হেব। তো আজির কার্যক্রমটি আপনকু কিপরি লাগিছি আপনকর বহুমূল্য মতামত আমকু চিঠি লিখি জনাইবা পাই আমার ঠিকনাটি লিখি রাখন্তু। আমার ঠিকনাটি হেউচি যুববাণী কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিন নম্বর 752001।
1: শ্রোতা বন্ধু, এহা ছড়া আপনকর বহুমূল্য মতামত আমকু হোয়াটসঅ্যাপ কিংবা এসএমএস মাধ্যমে জনাই পারিবে। আমো ফোন নম্বরটি হচ্ছে 9437037892।
0: শ্রোতা বন্ধু, যুববাণী সহ আকাশবাণীর প্রত্যেকটি কার্যক্রম নিজ মোবাইল ফোন মাধ্যমে সহজে লাইভ শুনবা পাই বর্তমান হি নিজ ফোনে ডাউনলোড করে নিয়ন্তু নিউজ অন AIR অ্যাপ।
1: তেবে শ্রোতা বন্ধু, বিদায় দিয়ন্তু আজির কার্যক্রমরু। আমি আপনার যুবসাথী মু ভক্তি
0: আও মু সিপ্রা
1: রহুছু। নমস্কার, জয় ভারত।

0: বৈদিক সেবা প্রাধিকরণ অধিনিয়ম 1987 ধারা 12 অনুসারে যোগ্য নাগরিক নিঃশুল্ক ন্যায়িক সহায়তা ন্যায়বন্ধু মোবাইল আপ এবং www.probono-doj.in রু প্রাপ্ত করিপারিবে।
1: জীবন যমুনা কূড়ে কৃষ্ণ ও রাধা যে সম্পূর্ণ একাকিনী, আখিরে স্বপ্ন নাহি কি হৃদয়ে কম্পন নাহি, ওঠুরু তার হজি যাইছি মিঠা হসর ক্ষীণ ধারটি, তথাপি অপলক আখি দুইটি চাহি রয়েছে সেই কলাকান্নর আসিবা বাটকু। হেলে মনরে প্রশ্ন বাজে, সতরে সতরে কোন কলাকান্ন ফেরি আসিবে তা পাখকু?

শ্রোতা বন্ধু শুনলে ওড়িয়া আলবম গীতর কার্যক্রম আজ এতে কণ্ঠশিল্পী থিলে বাবুল সুপ্রিয় মহম্মদ অজিজ সলভামা ও মাধব দাস আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 6টা বাজি 40 মিনিট হওয়া যাচ্ছে শুণন্তু আকাশবাণী কটক কেন্দ্রর কার্যক্রম কিছুক্ষণ মধ্যে

শ্রোতা বন্ধু আপনার শুনেছেন ওড়িয়া চলচ্চিত্র গীতার কার্যক্রম এতর কণ্ঠশিল্পী অনেক ইরা মহান্তি ও কুমার বাপি গীতিকার বসন্ত রাজ সামল চলচ্চিত্র ধর্মর হেব জয়

শ্রোতা বন্ধু, আপনার আকাশবাণী পুরী কেন্দ্র শুনেছেন শ্রীজগন্নাথ ভজন কার্যক্রম। এথর কণ্ঠশিল্পী রবিনারায়ণ দাস, গীতিকার পদ্মনাভ পট্টনায়ক।